0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

বিসমিল্লাহির রহমানির রহিম। দিবি এফএম গেমিং এর দিকে খবর আয়কো এহুন তের নামি বদল করি আহমদ রামলা। নেপাল বারে বেহি ফেমবুড বোমা গুড়িকিং হিঙ্গি হাদিসা থা মারু মি হুঙ্গে আইলা থাকা রাইসুল জমহরিয়া তাউজি হাবি তাড়ুয়েছে। মিস মিডিয়া গা হিসা করে বি পোস্ট এক একমগে বড় ওয়াজির লিন্ড্রা শাহ টেকুরাবা রাইসুল জমহরিয়া বিদাড়বি নেপাল বিসার কো ফেমবুডবে বিঙ্গনু কন্ডাগন দিউমগে সবাবুং মি হুম মারু হুমগে হিতামাগে বাবিরি বাকমা। মি হাদিসাগ মারুবি মিহুগে আইলা থাকা তৌজিয়া বিদাড়বে রাইসুল জমহরিয়া এ আইলা থাকা গেল্লুনু মিহুগে আইলা থাকা একু এমনিক ফান হুন্নবি কামা বিদাড়বি। আদি মি হাদিসাগ আসর কোফাওয়া এ মিহা ফেরা থাকা রাকা তেরি কামা হিবরা আদি আবস শিফায়কং এমনিক ফান মানি ইদলাওয়াফা। ইহতিরাম আদা কুরুমগে কৌমি মশুগে কাঙ্কাম বেলহেট্টু মাট্টাকা রাইসুল জমহরিয়া খাসা উইলারিস কমিটিয়েং ইকুলাওয়ালাফি। ইহতিরাম আদা কুরুমগে ক্যাম্পেইনকি মুড়ি রাজ্যং হুড়ুয়ালাকিং কুড়িয়ে কেন্দিউমা সরকারুম ফট্টাবাফাবা কৌমি মশুয়ে মি মশুগে দশম কুড়িয়ে কেন্দা ক্যাম্পেইন ফেশমা বাঞ্ছে তৈয়ারি থৌগে তেরেং মাসেকে উইলারিস কুরানে খাস টিম মিহারবনি একুলাওয়ালাফা। আমিনিমগু মারামাত কুরুমগে মাসাক্কাতুগে তেরেং দেওয়ান সেগমেন্টগে থার এলুমগে মাসেকে নিম্মা দাফি। মিমশুগে তেরেং ফুরতম সেগমেন্টগে থার এলুমগে মাসেকে মিমহুগে ফানার বনা দুহুবানি নিম্মা দাফা। মগুগে মাসেকেং একি সেগমেন্টক বহালাগেন কুরমুন দায়রু সেগমেন্ট একেগে হিমেননি ইজ্জুদ্দিন মগুম ফিশকেং ধর্মবন্ত হসপিটাল ক্যারি গোন পাকা হামে থার এলুমগে মাসেকে এ মাসেকেং এক্কো বনি মিহারু নিম্মা লাফা। রাজ্যং এথিরকুরং উড়ুনু 11 কিলোয়ে বরেগিন মস্তু আতকেতি আতলাগেন ফি কাস্টম সুমিদাড়ুবি আতলাগেন ফবনি 11.75 কিলোগে কেনেপিসকামা। মি তাকেতি আতলাগেন ফবনি কুরিয়া মেদুয়েরিকো রাজগেনিসফাবা দে পেকেজে বালাফাস কুরমুন্দিয়েরু এগেতেরে মস্তু আতকেতি ফরুয়া ফহুরিকামা কাস্টম সশাকু কুরেবিকেন ইতুরা বালাফাস কুরমুগে তেরেগকামা বিদাড়ুবি। কেমিকাল বিকা ফিহারত রাজিস্ট্রি কুরমা দীফাওয়া মুদ্দতু ইতুরু এমএস দুহং ইতুরু কফি নুরাকাতরি কেমিকাল লাভে কবায়দগে দশং নুরাকাতরি কেমিকাল বিকুমটাকা এ কেমিকাল রাকা কফা বাহাট্টা তন্তং দিফাই ওজারায় আঙ্গজে আজি পোর্টাল কা রাজিস্ট্রি কং হুদ্দনি কুমপানি আঙ্গাফা নম ইস্তিফাওয়া মুদ্দতুক হুদ্দ হোদু মং ইদফাওয়া ফরাতোগে আদদু এ বিফারিকুরা ফরাতোগে নিসপতুং মাদুকং ফাহকুরে ফাওয়াকমা দিফাই উজারেম বনি বিদাড়ু বিফা। দিবেহিংগে উফেদ্দুন তেরিকমগে মাউরজগে ব্যাবরিকো ফাওয়া তাকেতে বালাগন তারিখ আমকোফি। দিবেহিংগে উফেদ্দুন তেরিকমগে মাউরজগে ওয়াদ কুরুমগে ব্যাগ ব্যাবরুমগে ফুরসত মিহারবনি বন্ধু এফা আদি ফোম হুশেলি ফরাতক হুশালা হুশেলুন্ত রেজিস্ট্রি কুরুমগে ফুরসত মিহারুতি হুড়ুয়ালাফা হসতেকে উরগিন মিহুমবনি ওয়াদ কুরুমগে ব্যাগ ব্যাবরিবাং হুশালাফা। বিজনেস ইন্টার কোপারেশন বিসিসি মৌলু মাতিফ ওয়াগতুগ মিহাতনং হাহা হবরিগিন তাকেদি মৌরজগ বেহেট মবনি রেজিস্ট্রি কোফা। মেহা সাবু মিগডিগে তন্নমগে খবর নিমুনি হেমেহাই হুন্তেরিনা বাজবেরি উফার ওয়াগত কলকঙ্গেদে আসসালামু আলাইকুম।

0: Lo dije que me quedé de viaje, fue muy grande, algo me curió, me quedé tarde, siendo una misión que mi hija hizo, pero algo me quedé junto a una jamás muy movane, a malo mat, a taquen hizo colana, con mi dos que yo que solo más que me curé ni, es junto a una bien movane tapada, y que da ira te juge, malo mat a hizo curé beto, y con MWS en curió que da casa promoción acá viaje, malo mat, mi hija hizo, pero hizo colana, me hará una phone gula life, me vení MWS que sales manager Ali Irshada, Ali
1: ane almen has a discount ke mihiri almege tama resort customer na mi construction inda ra gole hori ha company takka almen ni ane offer koran medane den mi gterega aamu ko mi oni pumps water meter mi almenge mi guli phala factory ka mi offer da pipes APEP PVC pipes den hama aro plant ha gulung hori ane bike ane items of the salon mi kon medane den mi ge aamu ko almen mi de gotaka discount to them yanani ege terega hama high value product ka alme me 5 to 10% discount de demo den ane ehen num product ka vejiyamu dan 5% a 20% a demo de discount alme promotion period terega ani offer karamu me ani customer na
0: den me showroom anniversary aguligen kuri tigenda wa promotion ge mudde te ki ko ba to ki ha duhaka demi gen dan to
1: promotion ge muddati ki ani nawaris september un fashagen fashigen ani nawaris november ah me en namayis mi ani almenge customer un ge ani interest nuni tabhib libum da mimara ka bala fa almen hama december ah me ni promotion ituru kolmu ge visnu ves patien golem yar et
0: hame gane showroom aziyare ko gen to me kante ta tajriba ko nuni agu ta bala mi muamala kurmu ge kante ta online medir ko bis mi hidmet ta libi mundani to showroom go na ta ke ti bala la mi kal kan kan kurmu ge
1: ah de mi ah mi hosakani ani almen ge showroom ma visit kurmu ge badal ga mi har almen ge website un ve sama mi almen ge ka product ta ka de he mauluma ta libi go hunnani den hama ai ko mi mi promotion na gulum hori mauluma ta adi ege iturum mi discount pe product ge mauluma ta almen ge MWC showroom facebook page un na instagram page un libla go hunnani den mi period ge tere ga almen hama ani mi ada mi vibe community e ba mi group eba hada hada fa mi ben flu boy ben wegen bodam mi oleni almen ge hama mi customer unna we have bodakam mi product ka be maudo ma ta ad almen mi for ko de met ta ka gule maudo ma ta we have fase han li ben ko ta ngat hem ek ka ma ta ta ka mi ane mi period tere ga ba ba community group ta hada ge maudo ma ta e ko ta ves pa hissa kur ma ken da den hama ya ko hama bulk sms ko ves almen ge mi customer unna mi promotion ta ka gule maudo ma ta
0: then migata kuriye genda khasa promotion takuga customer unna libide khasa hadiya take vis hore bay halat hoge ifa devis kame kuriye de to miya guli
1: almen ane discount ke ituru miya haruko dalme kom miya haruko sama mi promotion ne ba gendan ane anniversary ya guli ke kam miya haru almen waki khasa ituru ane mi voucher dinu nga defa da gift me me aharu kalmenne ane kurya kanu genna hame kan hama discount me aharu genna
0: rangala agote kega hama peenon teri taketi for ko dinum ge khidmet take me aharu tibe from ti kurya genna bane detto
1: ade den hama mi mi ge iturun hama mi miya guligen alumen ge emme bodan na maqbule product ki water quality service nge to e alumen fan test kurum ge khidmet for ko de khidmet ke ane mi tarhe be e wara bodan alumen ambadu slipem anna ane mi product de ehme ma e alumen customer unna নিহার কুড়ি দিন আগতে ইতুরং আলমেন হামা ইতুরু মি রঙাল আগতকে মার্কেটা এবারে আগতকে নেরগে নিহার এ হিদমেন আনি আলমে জানি কাস্টমার না ফোর করতে মি হামা প্রমোশন না গুলিকে ফাশাগে কুড়িয়ে মি জানি এহমা এ হামা আলোন হিমনি আলমেন কাস্টমার না বড় বড় আনি উফারে হাবরা কা বানি কান্নে নি ফুদে বড়কাং আলমেন গে হামা মি কাস্টমার বেনু সুবাইলবা হিদমতিন এহমা এ আলমেন হিমনি বড় বড় আনি আনি বড়কান আলমে প্রোডাক্ট কাবে হে মালুমাত হো দবা দে দে ফোন মিহার মিহার বেনু ফেলাবা প্রোডাক্ট কে হরি কমা বানিয়াম আলমে না হামা মি দেন প্ল্যাটফর্ম তা কুন আনে মি আনে মেসেজ কো কোগেন হামা মালুমাত হো দবা হামি প্রোডাক্ট বাল্লাগা গতম আলমে বড় বড় এদেন দেন ইতুর হামা মালুমাত এ বেফোন বেনু ফেলাবা কমা বানিয়াম আলমে সেলস হটলাইন 796-0022 বড়া দেবে দেন আদে গতম আলমে হামা ইমেল sales@mwc.com.mb হামা মেসেজ আনে মেল কো রাগে মেসে আতে হে মালুমাত আনে লিপ লাগ পারে হে ওকে
0: আরে বড় শুকরিয়া এঙ্গে তো তে দেবে মালুমাত
1: আর শুকরিয়া
0: অন্যদিকে মেঘাতিবে হে ফে মুম মেগডি গাল গুমে কুরিয়ে মেগেন দাশোগ মিহা হিসাবন দেম বালালান রাজ্যে কে মৌসুম কুরিয়া লাফা কুরা গো তা রাজ্যে কে মৌসুম কুরিয়া লাফা কুরা গো তা বালালাইরু কুরিয়ঙ্গ সালিস আগডিরো রাজ্যেগে মৌসুম কুরিয়া লফা কুরাগো তাবালালায়রো বাইরতক কেরিগে আসরু ফোরা আদি গুগুরুমিস একশিগেম বে হুলঙ্গু দেকুনা হুলঙ্গু গডিয়েকু ফাসমে লাফানার মেলাদে মিদুগ বার মিনগ ব্যাজে হেন কান্ডতং আদেগ বারকম আডওয়ান রাড়ুগে উসমে মেওলনি দে ফোটা হাতর ফোটা দে মিদুগ দেন এবে সারহদ দক হাস সামাল নেরিফাইনে আমুগতে গহামা বাইরতক কেরিগ আসর ফোরিস মৌসুম রঙালু কামা মি দাকানি মি রাজ্যগ মৌসুম আবি হেগ মি দারেক ওয়েবসাইট কাবাগ দঙ্গল মি মি দানাওয়াল দিনি মৌসুম কুরি আল্লাহ ফাকুরা গয় ইতুর লাভে হিমনাল দেমুং মিহা হিসাবুং রাজ্য হিন্দুনাগে মেয়েদুগে শো মিনি মালানি এমে হাই হুন্তেরি না পারং ফাভিরে বার পাঁচ বের বগত কলকাঙ্গে আসসালামু আলাইকুম।

0: Kobak kini kini tahal awal.
1: Anjing ha, boga tu ni ane kalian ni.
0: Barat, me imen Bali me dah me orang ni.
1: Ah, boga mesti orang Malaya tentang boga.
0: Ki ha tu he bej Bali me orang tamih haru.
1: Ah, ekje di hafta war.
0: Di hafta waru.
1: হসপিটালে
0: কি গেয়ে মিহার তো এহা এম এম বালি ওলে নি ওকে ওকে এহেমি মি আবার শিফায়কন এদেন ইঙ্গে শহুগে ফরাতো দেন হেনতা বুনন জেহেনি মিয়াতু দেন মি কিনা বনি গেতরে কঙ্কমাইছি কিনা কোলদি বালিকন উলেরো এভরেস মি কো এহি বেকাহা কাম কোরে তো নুনিয়া মা নিউমা এগনতে তুলেনি
1: দেন
0: এমম বালি বিম কা নুনন তাই হি তিরে দেনে মি হপস্তো রাঙ্গাড়ু তো একাকু রাঙ্গাড়ু না সিবাকু দো ওকে ওকে কবা হেমবি মে দেন মিহার মি হিঙ্গা লাভে কোন মিল কোন লাভে তে জহাল দে মি লাভে গে নামে নে তে মি ফার লিফে দো
1: শাহু ইসা এক্সিস বলে হি তানা নো তো
0: আ শাহু একন কানি মিজে
1: নন্দো
0: হেমবি মে কোন লাভে কে জহাল দে মি
1: জহাল মি
0: জিতে দরফুড়ে জি না সিফ মেরে লিয়ে কমে লো বেশ ওকে
1: ওকে
0: এহমি মালাওয়া জহাল দেনা বারো ফাওয়েজ বাদ দেব বাকি লান মেঙ্গে।

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুলবেরিং বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম ওয়াগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়া ব্যামি হুন সুয়ালে নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দগু কোফানে নুয়াতা এবামিহুন দগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এম্মে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কন্দে হাবে হামা এহেম্মে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কুরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাগীগতেন্নে ওয়াহাকতাকে

0: কালাই হুদুম আমেকান ইনো দিহাই কে মেগাহার্টজ দিবে এফএম
1: এল নাভাই একমকু আ আডে
2: ಬೀಟೆಂಗ್

0: السلام علیکم نو دې کې میګا هرتز دی وی اف ام کې جې کندو اشه کې خبره کې می پتل کولی ارګن فاطمه سما بسم الله الرحمن الرحیم میاهر نیمهیرو سرکارو حصہ وا کومفنی تاو کې موظفون کې اتد هونانی کومفنی تک پین وا ورک کمشا کومفنی تاو کې هینګوم کې نظام ورګت وانه کما رئیس جمهوریا ډاکټر محمد مویز ویدال وچه رئیس ویدال وی کومفنی تک پین نو وا ورا موظفون نگا فونی سیاسی منفعت حاصل کوم کې پین مو کما رئیس جمهوریا ډاکټر محمد مویز ویدال وی ایمنک فان ورکما وډا نه ویرو کومفنی تکون موظفون وک نو قران کما ویدال وی کما এগোতা তেয়াহার তেরেগা মিহুম ওয়াকিনুকো ফিয়াবর্তকেন আলাফা নুয়ানে কামা এহনামে সরকারুম বাই কুমফুনিতাকা মিহুন নাকাফাওয়ানি কুমফুনিতাকা পেনুম ওয়াবারাপুরে এতা গুনায়েন ইতুরকো কামা ওয়াইরু মিফাদা গিনা মুয়াজ্জাফুননাকি মাসাক্কাতেন নেতি হামেকেনি এ ফারায়তাকা মুসারা জামাওয়ামুন্দা মুয়াজ্জাফুন কামা হিঙ্গুমগে নিজাম হারতানা কুরুমা এমানিক ফান ওয়েভাটান নেবি ওয়াউদ ফুলু ফুদ্দেউ মাটাকা কুমফুনিতাওকা এবেস মাসাক্কাতেন নেতি তিবি মুয়াজ্জাফুন ওয়াকিকুরেন জেহে কামা কাবুল কুরবাকম রাইসুল জমহুরিয়া বিতালভি রসমালেকা ইগল হিলসং কুরিয়া কেন্দা মশুগা কানুনা খিলাফ এভিস কামে নুকুরানে কামা বন্ডারনাপ আলুস্তাস আহমদ উশাম ফিতালভিচে বন্ডারনাপ মিহেম বিতালভি রসমালেং বাই পেরুগে ফরাতা কবিকালি কামা সরকার তুহমত কো দেখিবে বাহগতকর রাতু দেবা সোশ্যাল মিডিয়া কা হিসসা কুরে বি মেসেজেকা রসমালেকা বিহি বিলিয়ন ডলারুগে ওয়াটার ফ্রন্ট আদি মেরিনা প্রজেক্ট এতরাকি কুরমা আবু দাবিকে মশহুর ডেভেলপার ইগল হিলস আদি দিবেহি সরকারাতে মেতে পসুমেকে সয়কুরি মিমহুকে একা বিসবনত বহু মে পসুমকে দশুন রসমালেম ফসতেক হেক্টরকে বিমে নুবদিহ নুয়াহারং একুম ফুনয়া কুইয়া তিনমান নিম্মা ফাওয়াইরু এই বেরুকে বায়কা কানুনা খিলাফা রাজে বিম বিকালুমকে আমলে কমং ইতি কোল বাই ফরাতা কুন্দানি তুহমত কুরমু মিকমা কুলিকেন সোশ্যাল মিডিয়া কা হিসসা কুরে ফি মেসেজেক বান্ডারনা পালুস্তাস আহমদ উশাম বিদালভি কানুনা কেনেমনু ইসলাহাকুং রিসর্ট কুইয়াতে মুদ্দতু নুবদিহ নুয়াহারং ইতুরু কোফাওয়ানি দেহাস ফানারওয়ানাহারুকামা কৌমী এয়ারলাইন মলডিভিয়ান গে আসি প্লেন টার্মিনাল রশ্মি কংহুড়ি মি টার্মিনাল রশ্মি কংহুড়ি একমটকা বেবে খাস রশ্মিয়া তেগা ফতুরেরকমা মদনী উধুন তকা বেহে ওসির মোহাম্মদ আমিন মি রশ্মিয়াতকা মলডিভিয়ান হিঙ্গা আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস কে ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহিম ইয়াসা এ কুমফুনি কে ইসরিং বেহবেরি বডানবি মলডিভিয়ান গে আসি প্লেন টার্মিনাল কি মুড়ি ইমারাং এক জমানি ফেমবর বদল কো লাক্সারি ফেমবর কে খিদমত তকে লিবেন হেন তরাকি কো ফওয়াতানে আদিমি টার্মিনাল ফরমা কো ফওয়ানি রিসর্ট তকা এহেন হেন হিসাদারু না কাতু মশওয়ারা কো ফতুরবেরিনং এমএ ফুরিহম তাজরিবাই ফোর কো তিনুমকে মকসদ ককমা মলডিভিয়ান উইতালভি মি টার্মিনাল ফরমা কো ফওয়ানি ফতুরবেরিনা রাজে কে কুদরতি রীতিকমা সাকাফে তকুয়াতে খাসতি মকা আলংহুড়ভি মি টার্মিনাল ওয়ানি এসি কো ফ safety and security daira ke emmen hen amaza kawam vi duniye ke emme rakka tir kauma divahi raj hedun kama dakhili salamata masaket tir kama faniyata behe wazir ali ihsan vidal vite wazir mihem vidal vi maldives association of fire safety and security industry mafsing intizam ko keng de dwoh ke mudata kuria kenda safety and security conference fishmu ke rasmiyatu sharafir ko dewa wahak ful dakawamu dakhili salamata মসকে তিরকমা ফানিয়তা বেহে ওয়াজির আলী ইহসান বিদালভি দুনিয়া কে এমএ মকবুল মনসিল কে গুতকা রাজে ভেফা ওয়াইরু রাজেন্না মেহমানু গে রাখা তিরকং এমএ ফুরিহমে কাশাবর ভেফা উতমা কিবেস মুহিম কমেকমা এ রাখা তিরকং কাশাবর কুরেভেনি সরকার কে মুয়াসসা তাকা ফতুরেরকমা সিকিউরিটি দায়রা কে আমিল্লা ফরাতা কুলিকেন কুরা মসকাতুং কমা ওয়াজির ফাহাকা কুরেভি রাজ্যে বগোটা কল টু একশন ডিক্লারেশন গা সোয় কফি মি ডিক্লারেশন গা রাজ্যকে ফরাতুন সোয় করে ভি সিখতা আইলায় আইজতিমা ইহিয়া বেহে ওয়াজির কেলা আলী বগোটা কল টু একশন করার কি কুড়কুদিন কুরা একে মাওয়াত কে আনিয়া হুটু মটকা কুড়কুদিন কে হাকুত রাখা তির কুরুম কে নিজাম বরগদ কো কুড়কুদিন আনিয়া কোকেং হুশালা মাসল তকং ইচাব দিনুমা বাইনাল আকওয়ামি ফেমবর কা কুরেবে মাসাকে তকা কাওমি ফেমবর কা কুরেবে মাসাকে তং ইতুরং হরতনা কুরুম কে মকসদ কা একুলাওয়ালা ফাওয়া করারে আইলায়া বেহে বুসারাম বিদালভি বগোটা কল টু একশন কি দেহা সার্ভিস বনাহরকে নভেম্বর মাহু কলম্বিয়াকে বগোটা কা বেভি কুড়াকুদিন কুড়া আনিয়া হুটুমা বেহে ফুরতম পাইনল কামি মহা সিন্থা কা ব্যবির বি কৌম তাকুং ইসনা গ্যাকেং ইফতিতাহ করি মুহিম করারে কমা মি গরার গসে কুরম পেভি রসমিয়াত কওয়াক ফুল দাকবমুং সিহতা আইলায়া ইজতিমাই এহিয়া বেহে ওয়াজির কিলা আলি বিদালভি রাজে বগোটা কল টু একশন ডিক্লারেশন বেবিরুমকি সারুখারু কুড়কুদিনে হকু তরকা তরিকো হিমায় কুরুম কুরমুন্দা মসকে তকলিবুনু ইতুরু কুরিয়র মেকমা দৌলতকে মস কুমফুনি মিফকোয় মস গণাগকি দিবে হিমসরিকমগে সিনাতুগ এম্মে কিন বয়কু সমাল কন্দেয়াতু রাজ্যকে উফেদ্দু তেরিকমগে এম্মে বড়ু সিনাতুকে গতুগ মসরিকং ইরু মি সিনাতুকে দেমেহেটেন বিকম শাহ মিফকো ফারিগে দেমেহেটেন বিকম বেস এম্মে মুহিমুবনী মৌগ্যাগু মৌগ্যাক মিয়াহরকে তেরে হেউ বদল তকে এস ফায়রু মিয়াদু মসরি নমিদে আগু মিহা হিসাবং এগুত নজর হিঙ্গালঞ্জেহে দিবে হিমসরিকমগে তারি হুগাবেস মৌগে আকং এমে বড়ু বদলে কেনই নিমিত সরকারু বাই বদলতা কি বাকি মামফাইং হাসিল কুরুম গেন বদল তাকে কমা ফেন্নং ওন্ন উসুলুং মহুকে আগু সতার রুফিয়া ফানসাবিস রুফিয়ায় কালু বিল মহুকে আকু মাতি কুরুমকি এরুকে সরকারু সিয়াসি মামফাইং হোতুম গেন বদলে কন সাফু দিবেহি মহং হুড়ঙ্গু নগমু এটি উঠিয় মাফ কুরুম কুরমুং গেন্দিয় মশওয়ারা তকুং হেও নতিজায় ফেন্নানিকম বলা এরুগে সরকারু বদল কেন নমবেস বদল কেন বগুতকি রিয়াসি ইন্তখাবগে দেবনপুর ওটলুম তৈয়ার বমুন্দিয় দুস্বরু ইন্ডিয়াকে মশহুর ব্র্যান্ডে কমাবা আমুল ব্র্যান্ডকে কিরুকে উফেদুন্তা রাজ্যকে বাজারং এসটিও জেনারেল ট্রেড উনুন তারফ কফি এসটিও ইং আমুল ব্র্যান্ডকে উফেদুন্তা তারফ কফাবানি মিহার কুরিয়তা হোটেল এশিয়া এক্সিবিশনকে তেরেং এসটিওকে স্টোল কবে বিহফলায়কা আমুলকি কিরু উফেদুন্তা কং খাসা ইন্ডিয়াকে বড় ব্র্যান্ডে মি নামুকে আস্তুমানে কি আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড আদি ব্র্যান্ডকে মুড়ি দুনিয়া মশহুর ফাওয়ানি দ্য টেস্ট অফ ইন্ডিয়াকে গতুক এসটিওকে স্টলক বেবি হাফলাক আমুল ব্র্যান্ডকে উফে তুন্ত তারফ কোতেভি এসটিওকে এক্সকো মেম্বরু এসটিও এম বিদালভি আমুলকে উফে তুন্তকে তেরেক হিমেনে কিরা বাটা চিজ আদি আইসক্রিম কে কি বাবেতং এসটিও পিপল চয়েস মিহাল দিপেং হুন্নানে কমা আদি এসটিওকে স্টলক মিয়াদু আমুলকে প্রোডাক্ট বেনু কোগেং তৈয়ার কুরেভে ফোনি তকেতি আদি আইসক্রিম বেস লিপেং হুন্নানে কমা জুয়ানুন মসকতা হুনর আদি তাওলি মা তামরিন কে ফুরসত তফাই কুরুমা নোনু বেদিদু গতর কি কুরা জুনিয়া কলেজ কে মসকত তুগে বোট বাই নিম্মা লাফি মি মসকে মোলডিস ট্রান্সপোর্ট এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি এম টি সিসি আহওয়াল কুফাবানি দেহাস তে বিশ্বনা হরগে অগস্ট মোহে তেরেগা এম টি সিসি ইম বিদালভি মি মসকতুগে আড্ডি হাইন সত্ত মসকে নিমিফাকমা মাফ কুরবা হ্যাদ্দিহ ইন সত্তম সকে নিমিফাওয়াকমা মিহার কুরমুন্দানি কারেন্ট ওয়ার এলমা নর্দমা এলুমুগে মসকেকম ফিদাড়ি মি জুনিয়া কলেজ নিমেইরু কিয় ভ্যাদিনুম পেনু কুরা স্মার্ট ক্লাস রুম কেতরুং আই সি টি ল্যাবোরেটরি কা ইদারে খিদমে তকং হাস এরিয়া কা লাইব্রেরি সুনানে মে খবর কি মিগডি দিবে ফেমুদন্ড মুং খবর তনওয়ানি মুনি দেন দিবে ফেমু খবর তনওয়া দেনি মাতমা হিন্দুনু আশিত জাহাইরু খবর আডুসবিতে শুকরিয়া
1: মোদি হে কেমেগাহার্টস দিবে এফএম